0: alu daria kepsum la bache nu si chan yak thung thimbe alu ko muing sibung ba mukle pisi gi undong ba nga si mukte ang sumbung pim pik mai te ala ain ba thimbin kha ko mo chu alu sapang pangen mintu muden thimbe eksin kon kandok ing sibung himlo semui ase waro
1: কুজু জাব দে লুঠে খা গা তুই ছামছে দে চিখা ফি চামকি ছুচি আদুং দি ফি লেপচা পঙ্গেন মিতু তিজু পিলেম খ্যাপা সেম্বি থেন্দাল লুঠি ফি তিজু এখে গেঞ্জে লিঙ্গে থামচেল ফি চাম দিলে থা গাছি লেম না গাছো সুদো ই তারিং জা ফুরপ নামল মিফ তালই দৌ জিপি ছে গা ইঞ্জি ল নিতো নিচু চাটুক দৌ আপি ছে নিচু চাচি ই লেম দি মিডিয়াম ওয়েব কি মিটার নিঙ্গিয়া চুসুম চুজুর খেসুম দি কিলো হর্স চিকতো জিপগিয়া জি এফ এম কাছে জেঙা মেগা হর্স গ্যাতসুম দিলে নিউজ অ্যান্ড ইয়ার মোবাইল অ্যাপ কি থুলে লেঙ্গে চুকি লেম সেমনা দু ই ধারিং কি লেম গচুকশে ই ছিদে মেলামলে

তালোকতিরা ন্যাশনাল এন্টি টেরোরিজম ডে ইয়ানা গেলিয় জিকুল গকসুং নিমে কি করল ফিসে ই গেলিয় জিকুল গকসুং নিম লাপ্তি কি গ্যাগার গেখাপ নাশা দাউং আপি কি ছি নিশুচাচি ইয়ানা তারিং কি নিম দি নাশার চিসুং না দু ই নিম দি জিকুল থা চাকদে কি নিয়েংখালে মিছে থা গেখাপ সুংক্য ফ্যাউই কি তেন্দাল চিসুং না দু ই শিলচিত গুপ্যা গুপচু খ্যাচি লয় নিম দি ছিরা নিমে কি সিলে শিংসা রাজীব গান্ধী কি গেখাপ কি থেন্দাল মিছিলি তাঁব ইংজা খল চিওয়া ফিজি টেনসফিয়াবি কি নিম চিকিয়া ই দিলে নেজি চৌ দি গেখাপ কি মিসি খে ছিউ দি তাঁতি কি জেম্ব চুল জিকুল কি নিম দি কি মিসে থা গেখাপ ইয়ং ল খাজে নেকেন ভক্ত উদি কি কর রেকফিম্বি কি থেন্দালয়া চিসুং না দু ই জিকুল দি ফ্যাতি কি মি উদি নামচি উদি কি জামি থামচে দিলে চিছু তা গেখাপ ইয়ং লরা নেকেন ভক্ত ই দি ইজা জিকুল দি ল কাকদম ফ্যাবি কি নিম চিগিয়া ই জিকুল কি নেকে দি ফ্যাতি কি মি মিছি ল নেপ বম্পু থেন্দু মিছে সিদে থা থিনলাম লয়া নিয়েংখা যদু ই নিম দি থা থিম্বি কি ইউ কান ফ্যাসু সে সুয়াচে না সিদে ইয়ানা শিউই কি লামলু ল সুংক্যক ফ্যাগু দি মি জেন ইয়ানে গেখাপ জেন কি মিসি চুলয়া চিওয়া থা কিকুর ফ্যাগু প দিলে জিকুল থা ঠাকচে ল মলু ইয়ানা কাকদম ফ্যাগু প ই দিলে চিছু নাশা থিন্ডল সুংগু প খেচে ই গেলিয় জিকুল গকসুং নিম দিনে মিসে চুল সিদে থা থিন্ডল দি খেছে ইম্বি কি টেন্স ফিম্বি কি নিম চিকিয়া ই গাছা গেখাপ চিকি মিসি ইন ছাবলে থামচে চিকথি থিন্দি কি গেখাপ ল শিউই কি লামনা সুগু পথা নিরসুং ফিয়াতি কি চিছু নাশা চিকথিন জু জা গুপদি গাছা থামচে কি মিগুল ইন গুপ ই নিম দিছি সিদে থা ছেনছাই কি লালে মাফিয়াশে কি থেন্দাল গ্যাপকর ফ্যাউই কি থেন্দাল ইয়া চিসুং না দু ই চিত গুপ্যা গুপচু খচি লয় দৌ আপি কি ছি নিশু চাচি ইয়ানা থারিং কি নিম দি নাশার সিলে শিংসাপ রাজীব গান্ধী ল টংপ ইংসে দি ফ্যাতি কি থারিং কি নিম দি লসার ইয়ানা থারিং কি নিম দি লর খল খিজা ফিউ কি তেন্দাল গেলিয় জিকুল নিম লাপ্তি কি চিসুং না জি ইয়েপ ই লাসো তা গাছি লেরিম সেমানা দি জুয়ে খে হেঙ্গে চুইং এনসেল তারিং কি লেরিম লে ইউতি কি সুংলু থামো ফিদু ই সেমানা।

0: ডি এ আই লমন অগ্লেন মাথু বু আদার তে খান পুমত আলং বিশাল মা গংটু আথর সা তা দু অগ্লেন মাথু বু নিম ও ইউ আই ডি এ আই আরে লিয়াং জুং গেন্থ গুহাটি লিয়াং সাহেন কুলন পুন নচন ঝিমিক নন সরং আদার তে খান পুমত আরে অক্টো বু গুম ও পুমত আরে নন ই মচিত আমি ফুটে আদার ব্যাংথাপ ইন কমদং ফানপং বিশিদ বু নিম আদর পুমত আরে নদু অক্টমশিদ বু নিম শ্রী লম নিমং সুন আজমান ফানো থুপশিদ বু নিম আই সি এ আর মিনর অর্কিড মিনর দংগ্রির পুমত পাকিউ সুরং পাকিউ লিয়াং দি সা লিঙ্কি থং লিয়াং কিউ সুযু বুসং সত্তন কেরগাঁও মের গৌরব তুপে কনফ্লু লিয়াং পং কুন্সিবু থামলি পং রিদ বিথু বু নিম ও এম জি এম জি নংসিন আই সি এ আর এন আর সি ও আছক নু তু স থপ পং থামজম স আরুমা জুথ মাছং ইন আকবু ইয়ুক জুকসং দেব দেব আরে সিনক বিথু বু নিম ও চৌলার বু ইয়ুক জুক বুসং রেফট ইউক সামতং বিলং থামজম থ্যাং পং কিয় থুপসং সাবজং লাভ বিথু বু নিম ও মঙ্গল ল্যাংদে স্যাংদে খেদে পন আনন্দন ল্যাংদে কাদ্রক থামজম পং আথক ইন দেবতম নিম্বু নতং আজম পং রে আথক মাছং সত্তন কথপ লম্পং লংলনছং ইন উরেলং ফ্লক ডিগনাক মাছং পেতন প্লং কাল্যাংদে দান্দাবু এন সি ও আর ডি প্লং কা টুজুম কা লুংলান মো টুজুম কা মুদুক মুদুক বংশী পং সগেন পুন সংনেন আকালি মো ল্যাংদি জুমগেন পুমথকা নানথব টুজুম কা গেন পুন সংনেন ইন আরুম কা বাম্বু সংনেন বরচুল সা থলম নেন টুজুম কা আকালি মো টুজুম কা ল্যাংদে কা ড্রগ থামজম সা তালোক কা লমিউ পং সা আলো থুক সা থপ পং ইন বংশী দান্ড কা তুদুন লুংলংগাত বু গেন পং লুংসংগাত বু সা থপ পং প্লং কা তামদন মাথুবু নি মো আরে সা দেব কা সং সা তেন কা সুলন ছং মো
1: দি লুঠিকা গুইন নিচি তেঞ্জু অংশু ডেঞ্জিং সেমন সিলেন নরেন্দ্র মোদী গি নরওয়ে গি সিলেন ইউনুস গার্স টোরা ল রং কি জিকর কাবনা অর্কিড গি পার থা অর্কিড পেপর বেট সেরে থেঞ্জিন ফিবোবে ডেঞ্জং গি দি লেশো লাখে এন তে ছাগা গি শিয়ার ঘাড়ি গি জেটা সিংচু নাচু এ পেজে জি তেম ইন মোদী গি আইসল্যান্ড গি সিলেন লয়া ক্রিস্টানুট ফ্রস্টাডুর লয়া তেঞ্জিং নর্গি গি নখে আইস এক্স তারি গি পেজে জি ফিব ইন গেজিন জংখে রং কি ইউংডল জিকর গি নিম ইপ না ডেঞ্জং কি শিক্ষ ওম প্রকাশ মাথুর গি কে পো চাথে সানি চুগি জিক নাব ইন চানি দিচু নর্বুগা গি গ্যালপ চেম্পো গেঠি থা ইকসাম না এখে আর আর সি লেখু সেনাম পো সিংপো চুগি কিবি ফাম খেচুপি না এখে পাশিং গি খিম চু খাবামি গ্যাবলে পেলিং না ডেঞ্জো গি লোকসভা সিজি তুমি ডক্টর ইন্দ্রা হাং সুব্বা গি সিক মাথুর ল চেম্বা লেখসু ফি বোবে সিক গি সানি দি না ডিকর চুগি ছেঙ্কে খ্যাংকা তা ই খে ডিকর ঞামচি ডেল দি থারি চুগি লালে করিয়া সেন লেমনা দু দি কাপল ডিকর তা মিশে ফুটা ঞামচি চংডেল সদা লেলা লেম্পু ছিং টি বুটিয়া গিয়া নিল সি কে ঞামচি ডি কে ডিকর না ছেম্ব বে কলম কেলে থা জুংলাম লেম্পু নিতিন গডকরি গি মিডিয়া থা সোশ্যাল মিডিয়া থোলে থকে লাভজা চু থেঞ্জিন ডেঞ্জং কি কিলোমিটার ডিঙ্গিয়া জিপচু সেদি রিঙ্কু গ্যাখাপ জুংলাম চু গি নেতা থা শিখজ ক্যাপসে ইয়ারগে করলে শিবচে ছক দি গ্যাপসা ডেলি না যা কসুং এ ছক দি না ইজুং আদে লেনপু আজে তামতা গ্যাগর জুংলাম জিনক গ্যাখাপ জুংলাম থা রাচা লেখুং ইয়ারগে জিনক লিমিটেড খরলম কেলে থা জুংলাম লেঞ্চু কাহা গি গজি চু থা কন্ট্রাক্ট ইউ ক্যাপে চুগি খেলেম দুপে ছক দি না থিচে না ইউ ক্যাপ মসে থামতা সুকে পোক থিমলু ফেচে থা লেসো রাজা থাপচে থোলে হি রিঙ্কু থা লেসো খরলাম জসে তেন তেন ফ্যাসে গই তেনল থিসুক নাম বোবে কাদি গি কেলে না জামটা পালজোর ইয়ার গি থেসে থা মিশেল ল খেপসং থেসে থাচে না বোবে গজি চুল মনসুন নামলা গি ইংদম থাডি তেন তেন ফ্যাসে ঞেঙ্খা লে সুঙ্কি ফ্যাসে থাপলাম থা খরলাম সুঙ্কি ঞামচি হি রিঙ্কু থাপলাম তেসে করলিয়া সুম্ব না দু গ্যাগার গি মান্ডো নিজিন জিঙ্ক ইউ আই ডি এ আই গি থেরিং গত না সারপু আধার চাপচি লেখুং এ এস কে ফিউ ইন ইউ আই ডি এ আই গি নখে আদার ছাপচি লেখুন দি তাহলে বিশাল মেগামার্ট গত